0: ফকটু লাদো মিন্দু তাগা ইয়োমিদা উ উ আও ফকটু তো মালাবি ইনলাম সা সগরিয়া কাং বুত গ্যাগলা সাউরি সাউরি সাউরি উহু সাউরি সাউরি উহু সাউরি দয়ালো
1: আমলো
0: ও
1: আবু তো লায়া খরিন না
0: পালা গে দিদিন জেম জগা চিউস লসুম
1: পালা তা আমলা নিম তো ইয়ে না ইয়া গুছ ইয়া গা মা পা চিন ছু চিন কালে গে সি ব
0: জিমা পালা তা আমলা তু জি দু না নিম তো চিউ আ ইয়ং দু গে দিদি পালা গে চি রি ং গা তু জি থম জি চিন দা জি সিং মা জি ইয়া হিন দা শপ সে নো বু ইন দা ও ও ইয়া ফকটু ইন দা ফাক্সি জং গা জো রি ফাক্সি সি ফাক্সি সি উ
1: পালা আন জু মো জু ছু জা হাব জু বে
2: হ জি পু তে লি থিং সুম চি জং আ
1: পালা দা ইয়ং জি মা মি চি জু মা জবা
2: চি মা রে
1: পালা
2: হুম
1: আন জু খো বা থে নে জে
2: Sorry.
1: Yong ah. Pala.
2: Hmm.
1: Ma na ni rang chung kham na gyo thu ri ba.
2: Chap che su na zho chou ri.
1: Chap ko de che ri.
2: Ye ha ko ma so. Wang di wo sa chi wei rang chung kham ri. Gyo do zho yo yo da.
1: 你要不叫点再买这里用的呗对他们问退休把那个让老板拿到拿了经过这些去了一嘛让给他好过去给他过不住让给他过去没我们铁上面人不正嘛的对的给你几个嘛多啊几个人不多三百斤就铁做几个嘛的几天铁到了
2: 너무 차차 비요 말이. 배 차샤는 거랑 좀 조리 능신. 미참 정 말이. 항상 야르도 왜. 대단 접지. 코랑 조리 주니다. 그림 요리. 장게 동가대 직도다. 너무 상과 따르지 말도 와.
1: 너무 된주 참아. 직야기 직마기샤.
2: 직야다. 직마기도 와.
1: 그래샤.
2: 되나면 다래. 걸도 긴교 제요 말이.
1: 前天 去 让到 阿姆拉 东西 大花 请不 要 买 着 呗
2: 大哥 巴拉 的 兄弟 呢 这个 人 松 亚达 去 你 的 通勤 车 里 罗 斯 铁 匠 阿姆拉 买 着 局 长 回 旧 小 下 没 参 不 进 不 买 的 前 张 老 弟 给 呢 巴拉 观 察 查 下 这个 电梯 到 了 창원 저민나소 유장 시내 제도 내면서 차버리

মুঠুনে গেনা ছং খের খাজি গি নমচং দসরনা জৌদু জৌমিন জি খাগল দসুগি সঙ্গিনি পদে চিবে ছিনি রেসা দাওয়া রিজো দাগান মিনজু জং ছু মিছু ছু চিন দি জো সাংবো থুদা নামজে জিসি খু মাটো থা চিরু রিমসি থাজিন খর ছামা থাবো মা ছাংছার থাংছার খু দু লংজিন খর পুনো থানুক ছাং গুলো নম্বর দাং সি খুশা 스마트 행기 남친 모두 쉬 차를

0: পালা আমলা ছোমবতি গুফতা মেবে থংগুইছিরি মাজি সুমবো দেনিয়ে ছয় মুথু ছোয়া কি হউজব পালা কিরাঙ্গে থোবা ইয়াংজ না ফুল গংগো মাংছিয়েদা কিরাল সারচং কি জুশি সাবনি মারবে তিনস কুন গুরনং কি ইয়োমাজি
1: কিরাঙ্গে আমলা চাংবে জিতোন দা ছেনজা তিনজু জমজোনা ঠিনা ছৌজি